শ্রোতাবন্ধু, বর্তমান রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। এথিরে জানিবা মশাবাহিত রোগ প্রতিরোধ সম্পর্কে। মৌসুমী বর্ষা আরম্ভ হওয়া পরে মশা বংশবৃদ্ধি পাইবা এবং ডেঙ্গু, জাপানি জ্বর এবং ম্যালেরিয়া ভলি রোগ ব্যাপিবার আশঙ্কা রয়েছে। এথিরু রক্ষা পাইবা পাইঁ কেতোটি কথা প্রতি সাবধানতা অবলম্বন করন্তু। পানি জমি রহুতিবা জাগারু পানি নিষ্কাশন করন্তু ও প্রতি সপ্তাহরে অন্ততঃ থরে এসবু তদারখ করন্তু। ঘরে থিবা ফুলকুণ্ড, পানি ট্যাঙ্কি, কুলর, ফ্রিজ পছপটে থিবা ডিফ্রস্ট ওয়াটার চাম্বর আদিকু সাপ্তাহিক পরিষ্কার করন্তু। ঘর পাখরে থিবা ভঙ্গা ডবা, বোতল, পুরুণা বা ছিণ্ডা টায়ার, নড়িয়া সঢ়েই, কোড়ুয়া, ওলি, বাউঁশ গছর কটা যাইথিবা মূল অংশ আদি সবুকু নষ্ট করন্তু কিংবা দূরেই দিয়ন্তু। ঘর পাখ পরিবেশ সফা রখন্তু। মশারি নিয়মিত ব্যবহার করন্তু। মশাঙ্ক প্রবেশ রোকিবাকু ঝরকারে সরুজালি লগাইলে ভল। পুরা শরীরকু ঘোড়াইলা ভলি পোশাক পিন্ধন্তু। আবশ্যক স্থলে সুরক্ষিত মশা নিবারক ব্যবহার করন্তু।

শ্রোতাবন্ধু, বৃক্ষরোপণ করা, সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করা, পরিবেশর যত্ন নেওয়া, পরিবেশকু সুরক্ষিত করে রাখা আম সমস্ত দায়িত্ব। তেণু আসন্তু সচেতন হওয়া, অধিকরু অধিক বৃক্ষরোপণ করা ও এর যত্ন নেওয়া এবং আম পরিবেশর সুরক্ষা করা। এইথিলা শ্রোতাবন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি কেমিতি লাগিলা সেই সম্পর্কে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তবে শ্রোতাবন্ধু আজ এতিকি রহুছু, নমস্কার।

আকাশবাণী রাউরকেলা। শ্রোতাবন্ধু, শুনতে পরবর্তী কার্যক্রম সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ আকাশবাণী দিল্লির কিছুক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু আপনার শুনুলে শ্রীক্ষেত্র মাধুরী আজ এতে শুনিলে দইতা সেবা সম্পর্কে শ্রোতাবন্ধু মানে টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকে আরম্ভ করছু বনপাহাড়র গীতর কার্যক্রম আজ এতে শুনন্তু কিষান গীত পরিবেশন করছেন সাধু কিষান এবং সাথী মানে।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হইছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: শ্রোতাবন্ধু, আপনার ব্যবসায় উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শ্রোতাবন্ধু, আপনার শুণুচার হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত বাদল ফিল্মর এই গীতটি শুনন্তু। গীতটি গাইছেন অনুরাধা পড়োয়াল, উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি।

ককটেল ফিল্মর গীতটি শুনছিলেন নীরজ শ্রীধর এবং কবিতা সিটক কণ্ঠরে। পরবর্তী গীতটি শুনন্তু দিলকার ইস্টা ফিল্মর, কণ্ঠ দিয়েছেন আলকা ইগনেক, উদিত নারায়ণ এবং কুমার সানু।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: শ্রোতা বন্ধু উপভোক্তাঙ্ক পাখে পঞ্চবা পাই সবুঠ সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী আকাশবাণী রাউরকেলা কেন্দ্রটি বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করুন এই টেলিফোন নম্বর কু 8249809672 নম্বরটি আউথরে কই রহুছে 8249809672 শ্রোতা বন্ধু আপন মানে শুনুছন্তি হিন্দি ফিল্ম গীতর কার্যক্রম সিনে সঙ্গীত হম দিল দি চুকে সনাম ফিল্মর এই গীতটি শুনন্তু কবিতা কৃষ্ণমূর্তি এবং কর্সান সরগাথিয়াঙ্ক কণ্ঠরে

ইশকিয়া ফিল্মর গীতটি শুনছিলে রাহাত ফতেহ আলী খানক কণ্ঠরে। পরবর্তী গীতটি শুনতু খুদা গাওয়া ফিল্মর কণ্ঠ দিয়েছেন আলকা ইকনিক এবং মোহাম্মদ আজিজ।

নাকাবন্দী ফিল্ম গীতটি শুনছিলি অমিত কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তিক কণ্ঠে। পরবর্তী গীতটি শুনতু প্রেম রতন ধন পায়ো ফিল্মর কণ্ঠ দিচ্ছেন অন্বেষা বিনীত সিং এবং হর্ষদীপ কৌর।

শ্রোতা বন্ধু, আম সুস্থ জীবন নির্বাহ পাই স্বচ্ছতা বজায় রাখিবা নিহাতি জরুরি। ব্যক্তিগত স্বচ্ছতা যেতিকি আবশ্যক, আপনার পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা সেতিকি আবশ্যক। তেণু আমি সুস্থ নিরাময় জীবন অতিবাহিত করিবা পাই স্বচ্ছতাকু আদরি নেবা। মিলিমিশি আম প্রধানমন্ত্রীঙ্ক স্বচ্ছ ভারত অভিযানর ডাকরাকু সফল করিবা।

শ্রোতা বন্ধু, বর্ষা ঋতুরে আমি অধিক সাবধান হওয়া আবশ্যক। এই সময়ের জলবাহিত রোগ যেতে ক্ষতিকারক, প্রদূষিত পরিবেশ মধ্যে কুপ্রভাব পকাই থাকে। বর্ষা ঋতুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অনদেখা করা অনুচিত। যে অপরিষ্কার পরিবেশর আমদেহ অসুস্থ হুয়ে সেথিপ্রতি সজাগ হওয়া ভালো। তেবে ঋতুকালীন স্বচ্ছতা বজায় রাখা দিগরে আমার কি দায়িত্ব রয়েছে? বর্ষা ঋতুরে পরিবেশকে স্বচ্ছ রাখা কেতে অপরিহার্য? পরিবেশ স্বচ্ছ সুন্দর রহিলে আমি কিপর সুস্থ রহিপারিবা? স্বচ্ছতা আম জীবনর মূলমন্ত্র বলে ভাবিবা কেতে সমীচীন? এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজর আলোচ্য বিষয় বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে কহ

0: জোহার মঙ্গল দাদা,
1: জোহার জোহার, জোহার জোহার।
0: আর চাষী ভাই বহন মানে আপন মানকে বি জোহার, আর স্বাগত আজির ক্ষেত কুমার কার্যক্রম ন।
1: বইলে বীরসু,
0: হ্যাঁ দাদা,
1: কেনতা কায় যোজনা মানে করলো কি গছ লগাবার আরম্ভ করলো ন?
0: ওহো দাদা, ই বন মহোৎসব কথা কৌছ?
1: হই হই, সবু বরস জুলাই মাসর এক তারিখ নু সাত তারিখ
0: হই হই
1: আমি বন মহোৎসব মনাউছু। বলে এটা কাই কহবার আছে কাই?
0: নেই গা, আমার চাষী ভাই বোন মানে কহ কি আমার শ্রোতা ভাই বোন মানে কহ, সবে জানি ছন যে বন মহোৎসব ই সময় থি আমার গছপত্র মান জগাই থিসু, আর গছপত্র জগাসু যে তার যোগপাক বি ই সময় থি হইতিছি, বসা পাইন ঠিক আসুথিছি, মাইট বতর বি হইতিছি, আর অসুবিধা কিছু নেই হুয়ে গছ জগাবার লাগি।
1: হই গা হই, আর যেন ভাই বহেন মানে এই যেন ফল গছ র বগিচা
0: হই
1: করবার লাগি চাহসন, সে মানে তো আমার এই যেন উদ্যানবিদ আজ্ঞা মানকর সঙ্গে যোগাযোগ করতেছন, আর যদি নিজর আড়ু মানে কিছু অলগা প্রকার করবার লাগি চাহুছন
0: হই,
1: অলগা জাগারও যেন ফল মূল গছ মানে আছে
0: হই
1: সেমানকে লগাবার লাগি চাহুছন, বলে তার লাগি টিকে অলগা যোজনা করবার লাগি পড়ছি। কিন্তু আমকে এটা ভি জানবার কথা যে আমার এই যেন উদ্যানবিদ আজ্ঞা মানে
0: হই
1: আমকে এইসব সুবিধা যোগাসন, বলে আমি কাঁ যে দিশে দিন আমি চিন্তা করমানি কাঁ
0: হই
1: সে মানকর সঙ্গে যাই করি আমকে বঢ়িয়া আসে বসি করে যোজনা করবার কথা যে আজ্ঞা এই যে বর্ষা মাস পৌঁছুছে, বলে মুই এটা গোটে যোজনা করিছে মোর জায়গা এতকি আছে, বলে কেনতা কাঁ করা যাই পারবা
0: হই,
1: বলে সে মানে বতাবে সেই হিসাবে আমি।

0: ফল বগিচা আমি বনাই পারমা
1: হই আর কিছু যদি যোজনা আছে বলে সেই যোজনা কথা বি সেন কই দেমে সেন বি কিছু লাভ মিলি যা
0: বিলকুল বিলকুল
1: আর আমার চাষী ভাই বোন মানে গা যেতে সব নুয়া নুয়া যোজনা আসুছে আমার সুবিধা লাগি আসছে সে সুবিধা মানকে আমাকে করবার আছে আর সে সুবিধা যদি আমি পাই পারমা বলে এক জায়গা নো পাঁচটা গছ লগাই পারমা
0: বিলকুল বিলকুল আর এই সবুথির লাগি তো আমার সরকার ফের কাম করুছন
1: হই
0: আর আমার যেন কেন্দ্র সরকার 12 বর্ষ হলানো বিভিন্ন প্রকার যোজনা মানে ফের করুছন সে ভিতরে এই যেন উদ্যান যেন বিভাগ নু আমি ফল বগিচা করি পারমা তার লাগি ফের যোজনা মানে আছে তো এই সবুর আমি যদি লাভ উঠাই নেই পারমা বলে তো সে যোজনার কিছু মূল্য নি রহবা
1: হই হই আর আমার উন্নতি যেন হবার কথা সে উন্নতিটা বি হেই নেই পারে
0: তো আমকে কেনতা করি আমি স্মার্টলি আমার চাষবাস মানকে করি পারমা সেই হিসাবে আমকে চিন্তা করবার আছে
1: হই
0: হেনতা বি বিরসু আজ হচ্ছে আন্তর্জাতীয় ফল দিবস
1: হই
0: আর আমি ফের সে বাগের হি কথা মানে হেলা এই যেন যাহার জায়গা আছে সে মানে ফল বগিচা কেনতা করি বনাই পারবে সে বিষয় ন আর আমি দেখছো আমার এই যেন জঙ্গল ঝাড় ন পাহাড় পর্বত ন বিভিন্ন প্রকার সিজনাল
1: হই
0: ফল মানে আমি পাইছো আর এই সবুকে খাইলা বেলে আমার শরীর রোগ প্রতিরোধক শক্তিটা বড়ছি কাই করে কি সে সিজন হিসাবে হি সে ফল মূল মানে হেতিছি তো আমকে নিহাতি ভাবরে এই যেন ই সময়াথি যাহা যাহা ফল মানে মিলুছে যেনটা কি জামুকড়ি মিলুছে আমার এই যেন কেন্দু মানে মিলুথিলা খাইলান আর সে বাগের যাহা সব মিলুছে সে সবুকে আমকে খাইবার নিহাতি আছে কাই করে কি এই সব খাইলে যাই করে আমার শরীরটা সুস্থ সবল রহবা আর আমি এই সিজন ফল মূলটা আমি অলগা সিজন দি খাইমা বেলে সেটা আমি ঠিক হয় কিন্তু ই সময়াথি যেতকি সেটা কাম করবা সেতকি সেটা হেই পারে কি কাম নি করে নি কাই
1: হই আর প্রকৃতি যে জিনিসটাকে বনাইছে সব দেখি জানিকিরি বনা হইছে
0: বিলকুল বিলকুল আর বেলে বেলে কানা হেসি যেন ফল র কথা বে যেতে বেলে হে মা সেতকি বেলে অনেক ভাই বহন মানকর কানা হইছে কি সে মানে যদি মিঠা পছন্দ করছন তো খটা যেন ফল আছে
1: হই
0: সে মানকে নাই খাইবে যেনটা কি অঁলা গোটে ফল হয় সেটাকে খাইবার লাগে অনেক ভাই বহন মানে নারাজ হেসন কিন্তু ই যেন অঁলা থি ভিটামিন সি আছে প্রচুর মাত্রানে তো সেটা আমার শরীর লাগি বহুত জরুরি আর আমার এই যে শরীর রোগ প্রতিরোধক শক্তিটাকে সে বনে করে বঢ়াছি তো এর লাগি সবু প্রকার যে টেস্ট আছে স্বাদ আছে সে মানকে আমাকে খাইবার আছে সেটা বি ফল আকারে আর ইটাকে হি লোক মানকে মনে পকাবার লাগি সচেত করাবার লাগি আজির আমি এই যে আন্তর্জাতীয় ফল দিবস মনাউছু আর এই দিনে আমার ভাই বহন মানে কানা করছন এই যে একা সাঙ্গে নিজের পরিবার থি এই যে ফল মানকে দিয়ানি হেসন খাইসন আর মনে পকাসন আর কহেছন যে ইটা আমার শরীর লাগি বহুত ভাল হয় আমার এই যে পরিবেশ লাগি ভি বহুত ভাল হয় নিকে
1: হই দাদা তো এই যে ফল কথা আমার চাষবাস নে আমি সামিল করমা বলে ভরপুর মাত্রা থি ফল খাবার লাগি মিলি পারবা আর বিকা ভঞ্জা কলে এন্তা ভি তো বনে পয়সা থি বিকা ভঞ্জা করি পারমা
0: হই বেলে আজ ফের আমি দেখছো আমার এই যে বাজার মানকে
1: হই
0: এই যে জামুকলি মানকে
1: হই
0: আনসন সেটা ফের জঙ্গল থি যেন হেইতিছে সে গছু নিজে লগাই করি তো সেটাকে আমি এই যে নি আনবার বাজার থি
1: হই
0: তো সেটাকে যদি আমি জামু কড়ি কে হি আমি চাষবাস করমা বলে এই যে জামু বিক্রি করবার বেলে সেটাকে আমি আরামসে সংগ্রহ করি করি আমি আনি পারমা বেলে ইটাকে ফের আমাকে ভাববার কথা যে জঙ্গল তোরা থি ইটা ভি করি হেবা আর বাকি আমার এই যেন যেতে বি ফল মানে আছে জায়গা নেই ন বলে যে আমার জমির হিড় মানে আছে সেখানে ফের আমি লগাই করি আমি এই যে ফল চাষটাকে আরম্ভ করি পারমা হেলে যাই করি তো আমি আজ যেন পরব মনাউছু এই বাগের পরব সব মনা যাই পারবা আর ফল হি নেই থিবা বেলে কেনতা পরব মনামা
1: হই
0: আর এই ভিতরে আমার বন বিভাগ র আজ্ঞা মানে ফের বিভিন্ন প্রকার গছ মানকে যোগাসন সে মানে নর্সারি করতিছন তো সেখানে আমি আধার কার্ড মানকে ধরি করি গলে সে মানকু আমি কহিলে সে মানে নিহাতি আমকে কিছুটা গছ ফ্রি রে আমকে দিয়ে দেউছন তো সে গছ মানকে আনি করি কেন জায়গায় যোগাই পারবা সে হিসাব রে আমি যোগাই পারমা নি কে
1: হই দাদা আর গছ সংখ্যা এখন ধীরে ধীরে যেন কমি কমি যাউছে আমি যদি গছ পত্র মানকে নেই যোগামা বলে জঙ্গল নোয়া করি কেনতা হবা কি গছ সংখ্যা কেনতা করি বড়বা
0: বিলকুল গা বিলকুল
1: এটা গুটে বঢ়িয়া সুযোগ হয় গছ সংখ্যা বড়াবার লাগি যে নোয়া নোয়া গছ মানকে আমি আমার ক্ষেত বাইর লগামা কি কেন পড়িয়া আছে সেন লগামা হলে গছ সংখ্যা বড়ি পারবা আর ই বছর যেন ডহ ডহ খরাটা ପିଟି ଦେଇଥିଲା ଯେ
0: ହଇ ହଇ
1: ସେ ବାଗିରେ ଯେନ୍ ଖରାଟା ଆସବା ଭବିଷ୍ୟତ ନ

0: সেনু আমি বঞ্চি পারমা।
1: বিলকুল গা বিলকুল। আর আজকাল ভাই বহির মানে বিশেষ করে যেন আম গছ হেলা, পিজুড়ি গছ হেলা, লিচু গছ হেলা, এসবকে বিশেষ করে পছন্দ করুছন। কিন্তু যেন ভাই বহির মানে চাহুছন যে আমি ঔষধীয় বৃক্ষলতা মানে আমি লগামা, সে মানকর লাগি ফের আমার যেন বন বিভাগর আজ্ঞা মানে যেন অঁলা বাগের গছ মানকে সেমানে করতেছন, তো সেটা আমার শরীর লাগি বহুত ভাল হয় যে
0: হইতো,
1: তো সেটাকে ফের আমি করি করি আমি বড়াই পারমা বলে সেঠানু যেন ফল হেবা সেটাকে আমি নিজে তো ব্যবহার করি পারমা। তার সঙ্গে সঙ্গে আজকাল যেন আয়ুর্বেদিক মেডিসিন র বহুত মাত্রানে প্রচলন হেলান, তো লোক মানে নিজর হিসাবরে সেটাকে ঘরে রখি করে খাইবার লাগি পছন্দ করছন।
0: আর আগেকা যেন রাস্তা তোরা তোরা থি বড় বড় গছ মান থিলা, আর ইয়াদি তো সেই গছ কানা রাস্তা চৌড়া হেলানু সবু গছকে কাটিকিরি সফা করদেলে, তো সে বাগির গছ মানকে বি রহিছে বড় বড়, যেটা বর গছ হেলা কি পিপল গছ হেলা, এই বাগির গছ মানকে বি যোগাবার কথা গা।
1: বিলকুল গা বিলকুল। আর এই যে জঙ্গল নে যদি আমি নেই করে লগাই পারলা বলে কাণ হওয়া কি, আজকাল আমার সুন্দরগড় জেলা নেই যে হাতি মানে বহুত পলাই আসুছন,
0: হইতো
1: তো ওই যে বর গছ থিবা পিপল গছ থিবা আউ সে মানে যে গছ মানকর পতর মানকে ছাল মানকে খাইছন, সে বাগের গছ মানকে আমি এই যে জঙ্গল থেকে লগাই পারমা বলে সে মানে সেঠানু হি খাইবার লাগি পাইবে আমার এই যে গাঁরকে নিয়ে আইবে, তো ইতার ভি আমকে চিন্তা করবার আছে, এনতা ভি এই গছ মানে বহুত ভাল হয় আমার পরিবেশ লাগি, তো এইসব কথা মানকে ফের আমকে চিন্তা করবার আছে। আর এই যে অলা গছ তো কহিলি বাহাড়া হেলা কি আমার হরিড়া হেলা এইসব ফের আমকে লগাবার আছে, আর বিভিন্ন প্রকার ঔষধীয় যেন চাষ মানে আছে
0: হই হই
1: সে বাগের ঔষধীয় বৃক্ষ কে ফের আমি লগামা বেলে সেনর যেন ফল মূল মানকে চেয়ার মানকে কলেকশন করি করি আমি বিক্রি বটা করি পারমা, এটাই সুযোগ হয় মানে যে বন মহোৎসব মনাউছ সেতকি বেলে এসবকে মনে পকাই করি আমি কেন হিসাবে কাণা করমা সেসবকে যোজনা করি করমা বলে আমি ভবিষ্যতে লাভ পাই মানি গে।
0: হই দাদা। আর দাদা ই আমার চাষবাস তো করমা, আমার ধান ফসল কহ কি ফল চাষ কহ কি যেন গছ মান যেন কথাটা পড়িছিলা বৈঠকে
1: হই হই হই
0: হলে যেন খত সার তো ইন ব্যবহার করমা
1: হই
0: হলে কম্পোস্ট খত মানকে যদি ব্যবহার করমা কি জৈবিক উপায় নো যেন চাষ মানো হই পারবা, সে বাগির চাষ মানকে আমি আমার চাষবাস নো সামিল করমা বলে বনিয়া হই পারবা।
1: বিলকুল
0: আমার মাইট সুরক্ষিত হবার সঙ্গে সঙ্গে আমার এই পরিবেশ বি সুরক্ষিত হয়ে কি রই পারবা।
1: হেথের লাগি তো গোটে অভিযান চাললানো যে আমার যেন ক্ষেত বচাও অভিযান, আর এটা কেনটা বচবা তুমি যেনতা কহিল সে বাগের যদি আমি এই যে প্রাকৃতিক চাষ বা আমার যে জৈবিক পদ্ধতি যেন তুমি কহুছিল সে বাগের আমি করমা হেলে যাই করি তো সেটা বচবা
0: হই,
1: আর আমি রাসায়নিক সার মানকে দেউথিমা আর আমি কহমা কি ক্ষেতটাকে আমি বচামা বলে বচবা কেনি বচে
0: হই,
1: তো আমাকে চিন্তা করবার আছে যে আমি কতদিন এই জমিতে চাষবাস করবার লাগি চাহুছু গোটে বরস কি দুই বরস, যদি সেতকি নি চাহবার আমি লম্বা টাইম তক আমি এই যে চাষবাস করবার লাগি চাহুছু বলে নিহাতি ভাবরে আমাকে এই যে মাটি মাকে ক্ষেতকে বচাবার লাগি পড়বা
0: হই,
1: আর বচবার গোটে হি উপায় আছে কি আমি যেন জৈবিক পদ্ধতি নিয়ে চাষবাস করমা এই যে জিয়া খত মানকে দেমা কি আমার এই যে জঙ্গল ঝাড়ু যে পতর মানে আসুছে সেটাকে জমা করি রখমা, পতর মানে ফের পড়ুছে সে মানকে গাঢ়া করি করি সেখানে রখমা কি আমার পুয়াল মানকে আজকাল ফিকি দেউছু সেটাকে গোটে জায়গায় আমি রখমা বলে সেটা সরবা সেটাকে আমি ক্ষেত্রে দেমা বইলে যাই করি আমার এই যে মাটিটা তার স্বাস্থ্যকে বড়াই পারবা, আর স্বাস্থ্য ঠিক রহলে তো তুমি জানছ সবু কামটা মনে করি হই পারছি
0: হই,
1: তো এই কথা মানকে আমাকে ধ্যান দিয়ে করি আমার চাষবাস মানকে করবার আছে, আর এই ভিতরে বন মহোৎসব আরম্ভ হয়ে গেলানো আমি খুশি মন থি নিজ নিজ জায়গানো আমি এই যে গছ মানকে লগামা বিশেষ করে ফল গছ মানকে লগাই পারবা, আর জঙ্গল ঝাড় থি আমি যদি অছে পাখরে জঙ্গল ঝাড় হলে নিজর জমি ফের নাইন লগাবার লাগি হলে কিছু না কিছু গছ যাই করি এই যে জঙ্গল তোরা থি ফের আমি লগাই পারমা
0: হই দাদা,
1: বেলে এটা রহলা আজির কথা হলে শুনো তো
0: হ্যাঁ দাদা
1: এতে সব কথা মানে তো হেলানো যে হলে গীত পদে টিকে শুনি পকাও
0: হই বেলে শুনু তেনে
1: হই গা হই শুনি পকাও
0: দাদা
1: হই গা বিরসু
0: গীত তো শুনলা হলে বৈঠকে নজন কথা মানে পড়ছি আমার চাষি মানকর কথা গা
1: হই গা হই
0: বেলে কথাটা পকাও
1: হই গা হই বলে চালো তনে ই ভাইঙ্ক সঙ্গে কথাবার্তা মানকে আরম্ভ করু
0: হই হই।
1: শ্রোতা ভাই বহন মানে আজের আমার কিষান বাণী বৈঠকি ন জনে অগ্রণী যুব চাষী আসিছন আসুন তাঙ্কু আমি ভেটমা, আর এই ভাই হেউছন আমার জেভিয়ার কুলু গাঁ হেউছে বড়মারিন লাঠিকোটা ব্লক।

0: তো আসুন ভাইকে স্বাগত করি আজ আমার কথাবার্তাটাকে আরম্ভ করমা। আর আজির বিষয়বস্তু হচ্ছে লাভজনক বতক পালন। তো ভাই জুহার।
1: আজ্ঞা জুহার,
0: স্বাগত আপনকে আজ আমার কিষান বাণী কার্যক্রম।
1: আজ্ঞা ধন্যবাদ।
0: তো আপনার তো চাষবাস করুছেন, বুঝলে ধান হেলা বিভিন্ন প্রকার পনিপরিবা হেলা এইসব তো চাষবাস হেউছে না হেউছে?
1: হ্যাঁ হেউছে।
0: বুঝলে এই যে বতক কথা,
1: আজ্ঞা
0: কেনতা কা মনকে আসলা আর কেবেঠু এটা আরম্ভ করলেন?
1: বতকটা মুই দেখিলি কুতরা সাইড জনকর ঘর যাইথিলি, হেনে বতক বহুত ভল থিলে। আউ লাভজনক যেনতা দেখা গলা, সেমানকু পচারলি বলে সেমানে কহিলে কি বতকর বেমার সেমার কিছি আসেনি, সেথিপাই মতে বি ইচ্ছা হেলা কি বতক পালন করিবারে। আউ তাঙ্ক নু মুই দুইটা বতক আনিথিলি, তারপর সেইনু মোর ঘরে চালুছে।
0: আজ্ঞা আজ্ঞা।
1: হ্যাঁ,
0: তো কাণা কাণা সব কথা মানে সে কহিলে, কাঁ কাঁ সুবিধা হেসি বিশেষ করে সে বতক পালন্তি?
1: সে সুখা বতক কইকিনা কহিলে, আউ সে পানিরে বেশি রহন্তি নি, সেইথিপাই সেমানে বেশি বুলাবুলি করন্তি নি, আউ বেশি খাদ্য পাই বি তাঙ্কু অসুবিধা হুয়ে নি, সেমানে নিজে খোঁজি খাঁন্তি। আউ বেশি খাদ্য দেবাকু গলে টিকে ভাত ভুসা দেই দেলে সেমানে খাইকিনা রহি যাউছন্তি। আউ যেতেবেলে বর্ষা সময় আসি যাউছে, হেতকি বেলে সেমানে বুলিকিনা ঘাস সব খাইকিনা রহি যাউছন্তি, সেইথিপাই তাঙ্কু বেশি যত্ন নেবাকু পড়ুনি, সেমানে সেমতি বুলিকিনা বড়ি যাউছন্তি।
0: হেলে বতক তো দুইটা আনিথরে বলি কহলে,
1: আজ্ঞা
0: হেলে গুটে বরস ভিতরে কানা কানা তার মানে খাস জিনিস মানে দেখলে, কেন কেনটা করবার লাগি পড়ুছে, কেনটা নাই করবার লাগি পড়ুছে, এনতা কিছু আছে?
1: সেমিতি কিছু নি, কিন্তু বতকর সে সুখা বতক যেটা কহুছে মু যেটু আনিথলে, সে বতকর টিকে অসুবিধাটা দেখা গলা, সে যেতেবেলে গোটে জায়গার নুয়া জায়গা কো যেতেবেলে আসলা, সে বতক সে অ্যাটমোসফিয়ার রে ধরাইবা পাই সে ডরি যাইতলা কি কা, সেইতে লাগি সে অন্ডা দেবা পাই মতে 3 মাস ধরে দেলা।
0: আচ্ছা আচ্ছা।
1: 3 মাস ধরলা পরে যেতেবেলে অন্ডা দেলা, সে ভোল অন্ডা দেলা, আর তাকে যেতে যত্ন বি নেবা কো পড়লা নি। আর গোটে কথা মতে কো সতর্ক করে দেইতলে কি যেতেবেলে বতক অন্ডা দেউছে, সেতকি বলে অন্ডাটা হাতরে ধরিবা নাই।
0: আচ্ছা।
1: কোনসি পাত্ররে কিংবা কোনসি জিনিসর তাকু টেকি কিনা অলগা জায়গায় রাখিবা কোছে, কারণ বতক এইঠি সেইঠি সব জায়গায় অন্ডা দেউছন্তি।
0: আচ্ছা আচ্ছা।
1: সেই জিনিসটা কিন্তু হাতরে ধরিবা মনা করিথিলে, যদি সে বতকর অন্ডাকু হাতরে যদি ধরি দেউছন্তি তাহলে সে বতক আউ সে অন্ডাকু উষ্মাও নাহি। আউ সেমিতি বেশি কিছু অসুবিধা তো হোনি, কিন্তু বহুত সহজ উপায়ে বতক চাষটা হেউছি আর বহুত জলদি বড়ুছন্তি। আর সবুন বল কথাটা আর বড় কথাটা রহিলা কি এ বতকর বেমার আসুনি, কোনসি প্রকার মেডিসিন তাকে দিয়া হোনি, সে নিজে খাউছন্তি, পথর বি খাউছন্তি, আর সব খাইকিনা সে পচাই দেউছন্তি। আর সেইথিপাই তার দুইটা প্রফিট হেলা কি তাকে খাদ্য পাই বেশি দরকার পড়ুনি, আর সেকেন্ড কথা হেলা তার বেমার এতে নাহি।
0: আচ্ছা, আপনকর যেন ঘরটা আছে গাঁটা আছে, তার লোকেশনটা কেনটা, এরিয়াটা কেনটা আছে?
1: আমার তো জঙ্গল এরিয়া আছে।
0: জঙ্গল পাহাড় উপরে
1: আছে? জঙ্গল পাহাড় রহি আছে আগে ঘরটা।
0: আচ্ছা, জঙ্গল ঝাড় রহি সে বুলাবুলি করু?
1: বুলাবুলি করুছন্তি, সে বেশি জঙ্গলে তো পশি পারু নাহান্তি, কিন্তু জঙ্গল সাইডে যেতে বি ঘাস আছে সে ঘাস খাইকিনা সেমনে রহি যাউছন্তি।
0: আও পান তো দরকার নাই না বলি কইলে, হেলে
1: পান টিকে কিছু দরকার আছে আগে, নাহি কইলে সেমানে গধা বুড়া পাই টিকে দরকার পড়ে। হুম হুম। কমরকম আঠু পান থিবা হেলে হই যিবা।
0: আচ্ছা আচ্ছা। কেতেটা হেলে ন এখন?
1: এখন মোর পাখে কমরকম 15টা আছন।
0: আচ্ছা।
1: আও আধা বিকি সারলি।
0: হুম হুম
1: হুম। আও মজরে মজরে কে কোন আসলে সেটা বি কামরে আসি যাউছি।
0: আচ্ছা আচ্ছা। হেলে এই যে আনিথিলে কুতরা, সেতকি বেলে হারাহারি তার ওজনটা কেতে হইথিবা, কেতে মাসর হইথিবা মনে আছে? গে
1: অন্ডেরাটা 2 কেজি পাখাপাখি থিলা, আউ মাইটা 1 কেজি ভিতরে থিলা।
0: আউ ই মানে অন্ডা মানে বরস কে কেতে ধর দউছন, থরে কি দুই থর কেতে দউছন?
1: এটা প্রত্যেক ছুয়া দেলা পরে সে ছুয়া টিকে বড় হেলা, হেলে সেমানে দউছন তার কিছু সময় সীমা নাই।
0: আচ্ছা আচ্ছা।
1: আজ্ঞা।
0: হেলে থরকু কেতেটা অন্ডা দউছন?
1: 12-15টা দউছন।
0: 12-15 হেলে পহলা করে যেতেবেলে অন্ডা দেলে সেতকি বেলে সবুটা সে চিয়া বাহার লাগাই?
1: সেটা আমার 12টা অন্ডা দেইথিলে, 12টা অন্ডারু 8টা চিয়া বাহারিথিলে, আর 8টারু এমিতি বুলাবুলিরে গোটে চিয়াটা মরিগলা, বাকি সব চিয়া বড়িথিলে।
0: আচ্ছা আচ্ছা। হেলে বিক্রি বটা কেনতা কাই করুছন, অন্ডা বিকুছন কি সে বতক বিকুছন?
1: মাংস হিসাবে বতক বিক্রি হচ্ছে, 400 কিলো কুকুড়া যেমিতি রেট হচ্ছে সেমিতি 400 কিলো হিসাবে বিক্রি করে দেউছি।
0: গোটা বিক্রি হচ্ছে কি কিলো হিসাবে?
1: গোটা নে কিলো হিসাবে।
0: আচ্ছা, কিলো হিসাবে
1: 400 টাকা কিলো।
0: আজ্ঞা আজ্ঞা। মানে 3 কিলো হেলা মানে 3 × 4
1: 1200 টাকা
0: 1200 টাকা,
1: এটা রাউন্ড ফিগার করে দেয়া হচ্ছে, 1000 টাকা দিয়ে দিও নিয়ে যাও।
0: আচ্ছা আচ্ছা। কুকুড়া তুলনারে ইতার কেনতা কাই সুবিধা পাইলে?
1: কুকুড়া তুলনারে বতকর যে কিনুছন্তি মাংস পাই কিনুছন্তি তাঙ্ক বেশি প্রফিট আছে, বতকর কুকুড়া অপেক্ষা মাংসটা স্বাদ টিকে অলগা আছে।
0: আচ্ছা।
1: আর কুকুড়া ঠু বেশি মাংস এই বতকরে মিলুছে, সুখা বতক যেটা মুই কইছি সেটি মাংসটা বেশি মিলুছে।
0: বিক্রি বটা লাগি কেনতা কাই করুছন, ঘরকে লোক মানে আসে করে নিয়ে যাচ্ছেন কি কেনতা কাই?
1: ଜାଣିଲେ ତ ଘରେ ଲଗେ ପହଞ୍ଚି ଯାଉଛନ୍ତି, ସେଠି ଆମକୁ କହିବାକୁ ପଡ଼ୁନି କାହାକୁ।

শ্রোতা বন্ধু আপন শুনে সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্র আপনার ব্যবসায়ের উন্নতি আনবা আকাশবাণীর সহযোগ নিউ আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং আজ হি যোগাযোগ করতু এই টেলিফোন নম্বর 7008248758 টেলিফোন নম্বর আউথরে কই রাখুছ 700 8248758